আতা আইছে আক্রেছে পদ আমি আইকোভিয়া এ পদ যাওনাসা নাস নাসোয়া ইয়া পদ আসো গড়না রাসা ক্লড ডিসোজা আনি গৌপি আসাত জেসন লোবো আনি ভেলিটা লোবো এ পদ আইকাতানা তুমকাই না সুং মন যাতা।

আতা আইছে আক্রেছে পদ আমি আইকোভিয়া এ পদ যাও নাসা নাস নাসোয়া ইয়া পদ আসো গডনা রাসা ক্লড ডিসোজা আনি গৌপি আসাত জেসন লোবো আনি ভেলিটা লোবো এ পদ আইকতানা তুমকাই নাসুং মন যাতা